চ্যানেল রেডিও ঢুবাই ত্রিপুরা 10.3 মেগাহার্জ আদি মাতৃভাষা আওয়াজাবি আবশ্যকতা তিয়ানবি বিবাহ চৌমুখী নারাশাই সাদিন সোমবার নাগরী কুঙ্গি চু বজেসারি চু রানসামা নেবাই পুনা প্রসারণ পনা মঙ্গলবার ইসারবি গাঙ্গে চু বজেসারি টু রানসামা প্রসারণ তব কার্যক্রম আদিবাসী সংসারেরি হার্দিক স্বাগত লমু কার্যক্রম প্রস্তুত প্রতিভা তমুশো আদি ধুমাই মিথিবামি নেপাল আদিবাসী জনজাতি মহাসংঘ শুক্লা গণ্ডকী নগর সমন্বয় পরিষদের বে সহযোগী বন্দিবা চু তুরু নৈডে নেপালী বসবাস লবা আদিবাসী সমুদায় মধ্যে তমু জাতিল বে বিভিন্ন বিষয়রি তানন্তা লম্বে খাবামু ত্যাবী শৃঙ্খলার বিষয় নৈডে তমু সমুদায় প্রচারিত তমু কই নিবে সঙ্গীতর বারে বিষয়রি জানকারী পিবা প্রয়াস লবামু নৌলাই কার্যক্রমের বে অবধি টিকুই না থিয়ে সাথ তিমিবামু বিবা আশা নিবে অপেক্ষা গাই লইমু কার্যক্রমের বে নসুর বে সাংঘাতিক কোশেরি স্বরূপ কৃষা বা তমু কৈরি আধারিত মুবা কই কেউ স্বরতমই দেয় ঠেলাই রা মনোরঞ্জন ফিল বাইদিমু কইল বে বোলামু মায়া পিরতি সৌর ধন বাহাদুর তমু নিবে কুসুম তমু বে মোভিসা শব্দ একেন্দ্র তমু নিবে লয়া ধন বাহাদুর তমুলামু লুদি স্বীকারী মিদ ওদেশ